0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, আজি বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। প্রতি বছরে 7 জুনের দিনটি সমগ্র বিশ্বতে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস হিসাবে উদযাপন করা হয়। খাদ্যবাহিত সংশয়সমূহ চিনাক্ত করে প্রতিরোধ করা আর খাদ্য ব্যবস্থাপনার জড়িয়ে মানব স্বাস্থ্য উন্নত করার জনসাধারণের মনোযোগ আকর্ষণ আর একত্রিত পদক্ষেপ গ্রহণ করাই হয়েছে এই দিবস পালনের মূল উদ্দেশ্য। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের দিনা বিশ্বের জনসাধারণে বিশ্বব্যাপী থাকা খাদ্য প্রণালীর বিষয়ে অনুধাবন করার এক সুযোগ লাভ করে আর ইয়ার দ্বারা প্রভাবিত লোকসকলের বিষয়ে চিন্তাচর্চা আরম্ভ করে। খাদ্য যে কেবল মানুষের এক আবশ্যকীয় উপাদান এনে কথা নহয়, ই পৃথিবীর পরিস্থিতিতন্ত্রের এক মৌলিক অংশ আর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। খাদ্য সুরক্ষা হয়েছে এক গোলকীয় সমস্যা আর শেহতীয়াক এই সমস্যা অধিক জটিল হয়ে পড়ছে। খাদ্য সুরক্ষা ব্যবস্থাটো অনেক ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। বিশ্বায়নে এই প্রত্যাহ্বান অধিক জটিল করে তুলিছে আর লগতে খাদ্য প্রবঞ্চনাও বৃদ্ধি পাইছে। খাদ্য সুরক্ষার সম্মুখীন হওয়া আটাইতকৈ ডাঙর প্রত্যাহ্বানটো হয়েছে খাদ্য শৃঙ্খলার দ্রুত বিশ্বায়ন। ইয়ার অর্থ হয়েছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তর খাদ্য একত্রিত করে তাক সংঘটিত করা হয়েছে, যে কার্য আজি কিছু দশকর আগলেকে সম্ভব হওয়া নাছিল। পিছে এই কার্যে খাদ্যবাহিত রোগের সমস্যাও বৃদ্ধি করেছে। ইকলির দরে কেবল বীজাণুর প্রাদুর্ভাব

ভাবে আলোচনা করা হয়। তেওঁলোকে লগতে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটো কিদরে গতি প্রদান করব পারি সেই বিষয়ে মতামত দাঙি ধরে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত বিত্তীয় লেনদেন, নির্মাণ কার্যকলাপ আর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিরীক্ষণ করবলে আহ্বান জানিয়েছে। বিএসএফর ত্রিপুরা সীমান্তর মুখ্য কার্যালয়ত শ্রীশাহর অধ্যক্ষতাত অনুষ্ঠিত এখন বৈঠকত উত্তর পূবর রাজ্যসমূহের সীমান্তবর্তী অঞ্চলসমূহের উপর গুরুত্ব আরোপ করে এই নির্দেশনা জারি করা হয়েছে। গৃহমন্ত্রীগিয়ে বিগত পাঁচ বছরের ভূমির তথ্যসমূহের পুনরীক্ষণেরও নির্দেশ দিয়ে। তেওঁ কয় যে নিচাজাতীয় দ্রব্য আর অস্ত্র সরবরাহর বিরুদ্ধে সঘনাই অভিযান চলাব লাগিব আর নিচাজাতীয় দ্রব্য সরবরাহর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব লাগিব। সীমান্তবর্তী অঞ্চলের লোকসকলক নিচাজাতীয় দ্রব্য আর অস্ত্র শস্ত্রের সঙ্গে মোকাবিলা করব পরাকৈ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা উচিত বলে গৃহমন্ত্রীগিয়ে উল্লেখ করে। কেন্দ্রীয় আর রাজ্যিক সংস্থাসমূহের মাজত সমন্বয়ের দ্বারা সীমান্ত অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আর নিরাপত্তা সুনিশ্চিত করবলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রীশাহে উল্লেখ করে। এই বৈঠকত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, আরক্ষী সঞ্চালক প্রধান অনুরাগ ধনখড়, জিলা দণ্ডাধীশ সহ উচ্চপদস্থ বিষয়াসকল উপস্থিত থাকে। রাষ্ট্রীয় পরীক্ষা সংস্থা এনটিএ সামাজিক মাধ্যমত বিয়পি পড়া উড়া বাতরিক বিশ্বাস নকরবলে আহ্বান জানাইছে। সামাজিক মাধ্যম আর আন একাংশ প্লেটফর্মত নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নকাকত পুনের ফাদিল হওয়া আর বিক্রির বাতর ভিত্তিহীন আর ভুয়া বলে সংস্থাটে স্পষ্টীকরণ দিছে। সামাজিক মাধ্যমত দিয়া এটা পোস্টত সংস্থাটে সদরি করে যে সংগঠিত প্রতারণামূলক চক্রয় এনে ভুয়া পোস্টর যোগেদি ছাত্র ছাত্রী আর অভিভাবকসল লক্ষ্য করে লৈছে। সংস্থাটে দৃঢ়তার উল্লেখ করে যে পরীক্ষা প্রক্রিয়া বর্তমান সম্পূর্ণরূপে ক্ষত অবস্থাত আছে আর নিকাভাবে পরীক্ষা অনুষ্ঠিত করবলে সকল ধরনের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংস্থাটে সন্দেহজনক চ্যানেল, সামাজিক মাধ্যমের একাংশ একাউন্টর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্লেটফর্ম আর সাইবার অপরাধ কর্তৃপক্ষক ব্যবস্থা গ্রহণের অভিযোগ দাখিল করেছে। সংস্থাটে প্রার্থী আর অভিভাবকসলক ভুয়া বাতরিত ভুল না যাবলে আর দুষ্ট চক্রক ধন পরিশোধ নকরবলে পরামর্শ দিছে। লগতে সংস্থাটে পরীক্ষা সম্পর্কীয় যিকোনো তথ্যর অফিসিয়াল ওয়েবসাইট আর চ্যানেলের জড়িয়ে জারি করা সরকারি বিবৃতিক অনুসরণ করবলে আহ্বান জানাইছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালে নতুন দিল্লীত কালি বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সাক্ষাৎ করে। এই সাক্ষাৎকালে 2015 সনের ভূমিকম্পর পিছর পুনর্গঠন কার্যসূচীর অধীনত 72টা স্বাস্থ্য সুবিধা আর 12টা সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ডঃ জয়শঙ্করে নেপালের বিদেশমন্ত্রীগীক ভার্চুয়ালি অর্পণ করে। দুইখন দেশের জনসাধারণ প্রগতি, সমৃদ্ধি আর মঙ্গলের নেপালের সঙ্গে কাম করবলে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে। এই বৈঠক সন্দর্ভত ডঃ জয়শঙ্করে কয় যে ভারত আর নেপালে দুইখন দেশের সীমান্তর নিরাপত্তার একেলগে কাম করে আহিছে আর দুইখান দেশে প্রয়োজনের সময় পরস্পরে পরস্পরক সহযোগিতা আগবাইছে। ভারত আর নেপালের মাজত বিশেষ সম্পর্ক আছে বলেও ডঃ জয়শঙ্করে প্রকাশ করে। নেপালত সরকারের সফলতার বিদেশমন্ত্রী শ্রী খানালক শুভেচ্ছা জ্ঞাপন করে। তেওঁ কয় যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা, দুর্যোগ সঁহারি, শক্তি আর সাংস্কৃতিক ক্ষেত্র দুইখান দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগতভাবে গড় লৈ উঠিছে। সামাজিক মাধ্যমত দিয়া এটা পোস্টত ডঃ জয়শঙ্করে কয় যে দুইখান দেশের উন্নয়ন, সহযোগিতা, যোগাযোগ, শক্তি, জলবিদ্যুৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামর্থ্য বিকাশ, ডিজিটাল, সংস্কৃতি আর ক্রিয়া আদি বিষয়ত বৈঠকত আলোচনা করা হয়। তিনদিনিয়া ভ্রমণসূচীরে ভারত উপস্থিত হওয়া নেপালের বিদেশমন্ত্রী শ্রী খানালে কয় যে ভারত নেপালের গুরুত্বপূর্ণ অংশীদার আর নেপালে ভারতক সর্বোচ্চ অগ্রাধিকার দিছে। তেওঁ কয় যে নেপাল আর ভারত কেবল দুখন দেশ নহয় বরং দুইখন দেশ প্রাচীন সভ্যতার অংশীদার। পশ্চিম এশিয়ার সংকটের সময় নেপালক ইন্ধন আর সার যোগান ধরার শ্রীখানালে ভারতক ধন্যবাদ জ্ঞাপন করে। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। যুব প্রজন্ম দেশের সর্ববৃহৎ শক্তি আর এই শক্তি 2047 সনের ভিতর বিকশিত ভারতের লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। নতুন দিল্লীত কালি বিকশিত ভারতের যুব প্রজন্ম মূর ভারত যুব সম্মিলনত ভাষণ দি কেন্দ্রীয় যুব পরিক্রমা আর ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ায় এইদরে প্রকাশ করে। শ্রী মান্ডভিয়ায় কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় যুবক যুবতীসকলে যাতে রাষ্ট্র নির্মাণের নিজা আশা আকাঙ্ক্ষা, ধারণা, উদ্ভাবনের বিষয়ে নিজের মত প্রকাশ করবেন তার মূর ভারত মঞ্চ বিকশায় তুলিছে। মন্ত্রীগী উল্লেখ করে যে দেশের 65% নাগরিকর বয়স 35 বছরতক কম। এই বৈশিষ্ট্য ভারতক বিশ্বর অন্যতম যুবরাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত সরকারে রাষ্ট্র গঠন আর ভারতক এখন উন্নত দেশ হিসাবে গড়ি তুলিবলে যুবক যুবতীসকলের সম্ভাবনীয়তা, দক্ষতা আর শক্তি এটা নতুন গতি দিয়ার অবিরত প্রয়াস অব্যাহত রাখিছে। চলিত বর্ষর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের সরকারে আবেদনের আহ্বান করেছে। অহা 31 জুলাই আবেদন জমা দিয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্য যে

0: শব্দটো উচ্চারণ করক আর সেই কম্পন সমগ্র শরীরত অনুভব করক। এই কিউআরটির উপকারিতা অপরিসীম। ই আমার শরীরত কর্টিসল নামৰ স্ট্রেস হরমোন কমায়, যার ফলত উচ্চ রক্তচাপ আর তেজর সুগার নিয়ন্ত্রণ আহে। লগতে ই মগজুর আলফা তরঙ্গ বৃদ্ধি করে মনোযোগ আর স্মৃতিশক্তি বহুগুণ চড়া করে তোলে। মন করবলগীয় কথা যে এই পদ্ধতি প্রায় সকলে করব পারে, কিন্তু যদি কারোবার কঁকালের তীব্র বিষ আছে তেন্তে মাটিত নোহাক পিঠিত আকুয়া দিয়ে চকীত বহি ইয়াক করা উচিত। ঠিক তেনেদরে গুরুতর মানসিক আঘাত বা ট্রমা থাকা ব্যক্তিয়ে প্রথম অবস্থাত চকু বন্ধ করবলে অসুবিধা পালে এগারী অভিজ্ঞ যোগ শিক্ষকর তত্ত্বাবধানতে এই অভ্যাস করা উচিত। আহক আমি দৈনন্দিন মাত্র 5 মিনিট কিউআরটি অভ্যাস করো আর মন তথা শরীরক সম্পূর্ণ নিরোগী করে তোলো। ধন্যবাদ।
1: আমার সাথে আছিল যোগ প্রশিক্ষক রাহুল সরকার। শ্রোতা, সত্র নগরী মাজুলীত অবস্থিত সত্রসমূহৰ ভিতৰত এখন অন্যতম সত্র হল শ্রী শ্রী দক্ষিণপাট সত্র। তথ্য অনুসৰি আহোম স্বর্গদেউ জয়ধ্বজ সিংহৰ পৃষ্ঠপোষকতাত 1576 শকত দক্ষিণপাট সত্র প্রতিষ্ঠা করা হয়। স্বর্গদেউ সত্র প্রতিষ্ঠার বাবে 100 গৰাকী ভকত আর 20 গৰাকী পাইকর সহিতে 300 পুৰা মাটি বনমালী দেবক অর্পণ করে। বনমালী দেবের হৈছে দক্ষিণপাট সত্রর প্রথমগৰাকী সত্রাধিকার। সত্রখনত শতিকা পুরনি বহু সম্পদ সংরক্ষিত হয়ে আছে। প্রাচীন সম্পদ সমূহের ভিতর দামোদর শালগ্রাম, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে সোণর শলখাত ভরাই দামোদরদেবক দিয়া সংস্কৃত শ্রীধর স্বামী টিকা সহ 100 খিলা পাঠ থাকা অর্ধদগ্ধ অবস্থায় ভাগবত প্রধান। ইয়ার উপরে প্রাক আহোম যুগর বিগ্রহ, শিলাখণ্ড, আহোম যুগর তামার ফলি, রজাদিনিয়া বরটুপ, হেংদাং আদির লগতে এই সত্রত সর্বাধিক প্রাচীন সাঁচিপাটর পুথি সংরক্ষিত হয়ে আছে।
2: বেমাৰ ভাল হোৱাৰ পৰা বৰ ফুটনি দেখোন তোৰ। কথাটো কি?
3: নহব কিয়, হোমিঅ চিকিৎসাই মোক নতুন জীৱন দিলে যে।
2: তাৰ মানে?
3: মানেটো হল হোমিঅপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
2: তাত কি হয়?
3: হেৰ নহয় কি, যক্ষ্মা ৰোগ ধৰা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধাৰণ বহিৰ্বিভাগ, সুলভ চৰকাৰী হাৰত ঔষধ প্ৰদান আৰু পৰীক্ষাৰ লগতে বিনামূলীয়া পৰামৰ্শ। আৰু তোৰ যদি BPL কাৰ্ড আছে তেতিয়াহলেতো গাখীৰতে মহৰ খুটি।
2: মানে
3: তোৰ কাৰণে সকলো বিনামূলীয়া আৰু জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে 50% ৰেহাই।
2: তেতিয়াহলে টনি মরাটো তোর এক্তিয়ার।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
5: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ। মহাবালী উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহর ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলৈ ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জিলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলৈ অনুরোধ করা হল।
1: প্রিয়শ্রোতা, এতিয়া আগবঢ়াইছো আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত কেইখনমান বাতৰি কাকতৰ প্ৰধান বাতৰিসমূহ। সুশৃংখলিত ৰূপত বিশ্ব দৰবাৰত অসমক প্ৰতিষ্ঠা কৰাৰ এক বিশেষ লক্ষ্যৰে আগবাঢ়িছে কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰ। অসমত অনুষ্ঠিত হ'ব ভাৰত জাপান মৈত্ৰী সন্মিলন। জুলাইত গুৱাহাটীলৈ আহিব জাপানৰ প্ৰধানমন্ত্ৰী ছানায়ে টাকাইছি। ম্যানমাৰ বৰ্ডাৰ সুৰক্ষিত কৰিবলৈ দৃঢ় পদক্ষেপ দিল্লীৰ পাংচু পাছ সীমান্তত 1,643 কিলোমিটাৰ বেৰ নিৰ্মাণ ভাৰতৰ। অম্বুবাচী মহাযোগক লৈ নীলাচলৰ কামাখ্যা দেৱালয়ত এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দুবছৰৰ ভিতৰত কামাখ্যা কৰিডৰ সম্পূৰ্ণ হ'ব বুলি মন্তব্য প্ৰকাশ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। ভূমিপত্ৰ প্ৰদানৰ পাছতেই চাহ শ্ৰমিকক প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহ প্ৰদানৰ প্ৰস্তুতি চলাই থকা অসম চৰকাৰে শেহতীয়াকৈ কেন্দ্ৰৰ পৰা 16,810টা ঘৰৰ অনুমোদন লাভ কৰিছে। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ কাৰ্যবাহী পৰিষদে ডঃ ৰঞ্জন কুমাৰ কাকতিক বিশ্ববিদ্যালয়ৰ শ্ৰেণীসমূহৰ সচিব হিচাপে নিযুক্তি প্ৰদান কৰিছে। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আগন্তুক সময়ত 2 লাখ নিবনুৱাক নিযুক্তি দিয়াৰ বাবে বিভাগে বিভাগে তথ্য সংগ্ৰহৰ কাম আৰম্ভ কৰিছে। মধ্যপ্ৰাচ্যৰ সংকটৰ পিছতে সমগ্ৰ বিশ্বৰ লগতে ভাৰততো ইন্ধন সংকটৰ সৃষ্টি হৈছে। ফ্লেক্স ফুয়েল বাহনৰ বাবে উচ্চ ইথানলযুক্ত E85 মুকলি কৰিলে ভাৰতে। বাতৰি কাকতত খাদ্য সামগ্ৰী পৰিৱেশনত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে ভাৰতীয় খাদ্য সুৰক্ষা আৰু মানক প্ৰাধিকৰণ চমুকৈ FSSAI-এ। খেলৰ পৃষ্ঠাত আছে অৱশেষত চীনৰ ভাৰতীয় ক্ৰিকেট দলত অন্তৰ্ভুক্ত হল বেটিং চাঞ্চল্য বৈভৱ সূৰ্যবংশী। চীনৰ গুয়াংত অহা 15-21 জুনত অনুষ্ঠিত হবলগীয়া বিশ্ব বক্সিং কাপ 2026ৰ বাবে অসমৰ উদীয়মান বক্সাৰ গীতিমণি গগৈক নিৰ্বাচন কৰা হৈছে। প্ৰিয়শ্ৰোতা, আজি পুৱাৰ বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হৈ আহিল। আপোনাৰ আজিৰ দিনটো শুভ হোৱাৰ কামনাৰে মই ভাস্বতী দেৱী শৰ্মাই অনুষ্ঠানটি ইমানতে সামৰিছো। নমস্কাৰ।

0: মাধুর মালতি দিলে দুলাই, আল ফুল কই গল মরম বিলাই, এইটি সরাই গুনগুনাই, এইটি সরাই গুনগুনাই, কি হুর জানো মোক গোল শুনাই। এইটি
1: হৈ গল। এতিয়া আমি আদিত্যৰ কাৰণে কি কৰিম, ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম। তোমাৰ নামটো কোৱা?
2: ভাগ্যশ্ৰী ৰয়।
1: ভাগ্যশ্ৰী ক'ৰ পৰা আহিছা?
2: নুনমাটি কল্যাণ কেন্দ্ৰ।
1: আজি আমাক কি শুনাবা মেলা?

মাইনে প্যার কেউ কিয়া ছবিখন সেয়া আছিল অলকা ইয়াগনিক আর কমল খান। অনুষ্ঠানত এবার শুনক সনু নিগম আর জয়েশ গান্ধী আর সহশিল্পী সকল কণ্ঠ আনীতি গীত।

সমবেত সংগীতটি শুনিলা। পরিবেশন করিলে হরেঘাট মইনা পারিজাতর সেমনিয়া, রিমলি নাথ, লিজা নাথ, বারবেলিনা নাথ, গীতু নাথ, ভ্রান্তি নাথ, দীক্ষিতা নাথ আর দৃষ্টিমণি নাথে।

0: হজরার আজানোর লাগে লাগে পুয়ালই হাবিত্রীর মৃত্যু হল। হাবিত্রী ইচ্ছা মতে আমি নূর নাম সীতা রাখিছু। সীতা তরে আমার সীতা পবিত্র, কারণ হাবিত্রীর দরে সতীর গন্ধত্তায় জন্ম। উকিল বোপা, উকিল বোপা,
1: আজ হইকা
0: আপনার দু চকু চকু লোড়ে উপচি পড়িছে। নেকান্দি কেনেকে পারিব উকিল বোপা, নেকান্দি কেনেকে পারিব, আমি যেন পারবো উকিল বোপা, আমিও নোৱাৰো। সাবিত্রী আমার হিয়ার কিমানখিনি অধিকার করেছিল তাক কই মই ওর পেলাব নোৱাৰো উকিল বোপা। নুরে এটা আমার জীবনের সম্বল, দিনের জ্যোতির দরে তাই মোর আর বুড়ি মাকর জীবন উজ্জ্বল করে রাখিছে উকিল বোপা।
1: হাজরিকা
0: কক উকিল বোপা,
1: হাজরিকা মূরক মোক দিয়ক হাজরিকা, মই তাইক কলিকতাত রাখি লেখা পড়া শিকাবলে চেষ্টা করি।
0: মূরক আপনি আমার প্রায় লই যাব খুঁজছে।
1: নয় নয় মানে মানে হাজরিকা তাইক গড়ি তোলার দায়িত্ব কিছু মোকো লবলে দিয়ক, আর সেইখান সৌভাগ্য আপনার ওর আজি মই ভিক্ষা খুঁজছো হাজরিকা।
0: তোমার ইচ্ছায় পূর্ণ হোক, তোমার ইচ্ছায় পূর্ণ হোক খুদা। মই তাইক তাইর ন্যায্য প্রাপ্যর পর বঞ্চিত নকরো, দূর নকরো। অবশ্য আমার হৃদয় নূরেই পরিপূর্ণ। উকিল বোপা নহয় আখরি, খুড়া দে বুলিয়ে মাতিব লাগে, খুড়া দেও বুলিবা দে, খুড়া দেও। বাৰু বোপা অকমান বহা দেই, মই ভিতৰৰ পৰা আহোঁ।
1: ভাল ভাল বহ।
2: হেৰা খুড়া দেও, মোক আকৌ কোলাত নলোৱা নেকি?
1: কিয় নলম সীতা, চাওঁ আহাচোন সঞ্জনী, আহ তোমাক আজিৰ পৰা সদায় মোৰ কোলাতে ৰাখিম নহয়। আহ সীতা, সীতাক কলিকতাৰ বৰ্ডিঙত থৈ অহাৰ পিছৰ বছৰতে দেউতাৰ মৃত্যুসজ্জাত দিয়া প্ৰতিশ্ৰুতি মতে তোমাক মই বিয়া কৰালোঁ সৰুজু। আৰু এই 7 বছৰে তোমাৰ পৰা এই সকলোবোৰ মই গোপনে ৰাখিছিলোঁ। তুমি মোৰ লগত কলিকতালৈ কেইবাবাৰো যাবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছিলা, প্ৰতিবাৰেই কিবা এটা অজুহাতত তোমাক নিনিয়াকৈ মই অকলে গৈছোঁ। কিন্তু সৰুজু, সীতাই এবাৰ মেট্ৰিক পাছ কৰিলে,

0: ড্রাইভার গাড়ি চাবি লৈ আহ।
1: আপুনি কলৈ যায়, কলৈ যায় আপুনি?
2: সিদ্ধাহতে এতিয়া ট্রেইন নাপাই, সিহঁত খোজকাঢ়ি যাবলৈ গৈ মই সিহঁতক থৈ আহো। ধুমুহা আহিছে,
1: ৰ'ব মই যাম আপোনাৰ লগত।
2: তুমি তুমি তুমি কলৈ যাবা খুৰিজু?
1: সিদ্ধাহঁতক ঘূৰাই আনিবলৈ, সিদ্ধাক মোৰ লগত ৰাখিবলৈ, সিদ্ধাক মই সন্তান কৰি ল'বলৈ।
2: খুৰিজু খুৰিজু খুৰিজু তুমি তুমি যাবা? আহ আহ খুৰিজু

ভিন ভিন চরিত্রে রূপায়ণত আছিল সিরাজ, ফণী শর্মা, কন্দর্প শৈলধর বৰুৱা, কন্দর্পর মাক বাণী চক্রবর্তী, সাবিত্রী অরুণিমা বৰুৱা, সৰজু মীৰা দাস, সীতা অনুশ্রী বেজবৰুৱা, সৰুকালৰ সীতা শিশুশিল্পী জ্যোতি চৌধুরী, ডাক্তর উপেন্দ্রজিৎ শর্মা, গাঁওবুড়া মৃগেন রায় চৌধুরী, ড্রাইভার নরেন বৰুৱা, ভদ্রেশ্বর দুর্গেশ্বর বৰঠাকুর, নন্দীরাম প্রসন্ন বৰা আৰু শইকীয়ানীৰ ভাৱত আছিল বীণা দাস। নাটখনি প্ৰযোজনা কৰিলে ফণী তালুকদাৰে।

কৰিছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় কালি সামাজিক মাধ্যমযোগে এই তথ্য প্রকাশ করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের অধীনত 220 কোটি 12 লাখ টাকার আবন্টন লাভ করার 16,810টা ঘরের অনুমোদন লাভ করেছে। আনহাতে 27,544টা গৃহ অনুমোদন পর্যায়ত আছে। মুখ্যমন্ত্রী ড শর্মায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক কৃতজ্ঞতা জানাই কয় যে এই গৃহ নির্মাণ আঁচনিখনে রাজ্যখনত গৃহহীন হিতাধিকারীসকলক উপকৃত করব। বিগত বর্ষত রাজ্যত 3,25,234টা প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ হিতাধিকারীক প্রদান করা হয়েছে। কেন্দ্র 2022 চনত 5 লাখ গৃহর অনুমোদন জানাইছিল। সেই লক্ষ্য পূরণ করার পিছত চলিত বিত্তীয় বর্ষত কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের অধীনত 16,810টা গৃহর অনুমোদন জানায়। জাপানের প্রথমগী মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জুলাই মাসভাগত প্রথমবার ভারত ভ্রমণলে আহিব। গুয়াহাটীত প্রথমবার হবলগিয়া ভারত জাপান মৈত্রী আন্তঃরাষ্ট্রীয় সম্মিলনত অংশগ্রহণ করব। এই সম্মিলনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধরে কেন্দ্রীয় মন্ত্রীসভার কেবাগীও সদস্য আর শীর্ষ বিষয়াসল উপস্থিত থাকিব। দুই দেশের এই সম্মিলনক লৈ ইতিমধ্যে দিল্লির দিসপুরতো বিশেষ তৎপরতা আরম্ভ হয়েছে। কেন্দ্রের এই সন্দর্ভত অনুমোদন লাভ করার পাছতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় নেতৃত্বের মিত্রজোট সরকারে ভারত জাপান আন্তঃরাষ্ট্রীয় মৈত্রী সম্মিলন সুচারুরূপে আয়োজন করার প্রয়োজনীয় পরিকল্পনা যুগুত করার কাম আরম্ভ করেছে। এলৈ কালি লোকসেবা ভবনত মুখ্যমন্ত্রীগার অধ্যক্ষতাত মন্ত্রী পরিষদের এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সম্মিলনত প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সুরক্ষা আদি কেবাটাও বিষয়ত ভারত আর জাপানের মাজত বুঝাবুঝির চুক্তি সম্পাদন হওয়ার সম্ভাবনা আছে। 77 সংখ্যক বিশ্ব সাইকেল দিবসের সঙ্গে সংগতি রাখি গুয়াহাটীত ভারতীয় ক্রীড়া প্রাধিকরণের উদ্যোগত আজি গুয়াহাটীর অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া চৌহদত বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয়। ফিট ইন্ডিয়া মুভমেন্টর অধীনত আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য আছিল সাইকেল চলার জড়িয়ে নিজকে স্বাস্থ্যসম্মত করে সুস্থ জীবনশৈলী গড়ি তোলা। এই উপলক্ষে সাইকেল রেলীর উপরও যোগাসন, জুম্বা আদি বিভিন্ন কার্যসূচীরও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানত মধ্য গুয়াহাটী সমষ্টির বিধায়ক বিজয় গুপ্তা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে। এই অনুষ্ঠানত অর্জুন বটপ্রাপক খেলুৱৈ নয়নমণি শইকীয়া সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকে। রাজ্যত অহা 2 আগস্টত আরম্ভ হবলগিয়া প্রথম পর্যায়ের লোকপিয়লের বিভিন্ন জেলাত যাবতীয় কাম কাজ চলি আছে। কামরূপ জেলাতে লোকপিয়লের 13টা এলাকা গঠন করে কাম করে থাকা হয়েছে। মুখ্য লোকপিয়ল বিষয়ার দায়িত্ব থাকা জেলা আয়ুক্ত দেবকুমার মিশ্রই কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পাছতে 44গৰাকী জিলা পর্যায়ের বিষয়াকো প্রশিক্ষণ দিয়া হয়েছে। জিলাখনত ইয়ার উপরি 3,418গৰাকী গণনাকারী বিষয়া নিয়োগ করা হব। এই বিষয়াসকলক পৰহিলৈৰ পৰা প্রশিক্ষণ দিয়া হব। উল্লেখযোগ্য যে রাজ্যত আসন্ন লোকপিয়ল সুচারুরূপে সম্পন্ন করার লোকপিয়ল সঞ্চালকালয়ে সকল ধরনের প্রারম্ভিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে। ইয়ার ইতিমধ্যে 85,000 গণনাকারী বিষয়া নিয়োগ করা হয়েছে। 17 আগস্টৰ গণনাকারী বিষয়াসকলে ঘরে ঘরে গৈ জনগণনা করব। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলিব। এবারের লোকপিয়লত স্বগণনার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। লোকপিয়লত জনসাধারণে 16টা ভাষাত তথ্য দিব পারিব। তেজপুরত কালেরে পৰা অনুষ্ঠিত লিচু উৎসবৰ আজি সামৰণি পৰিব। কালি এই উৎসবৰ অংশ হিচাপে কেইবাটাও কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত অংশ লৈ সাংসদ ৰঞ্জিত দত্তই লিচুৰ উৎপাদন বৃদ্ধিৰ বাবে কৃষকসকলক উৎসাহিত কৰাৰ লগতে স্পেয়ার ক্রয়ের বাবে কৃষকসকললৈ 52 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদানের পরিকল্পনা লওয়া হয়েছে বলে জানিবলৈ দিয়ে। অনুষ্ঠানত উপস্থিত থাকি তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ রাভাই লিচু উৎপাদন বৃদ্ধির বাবে ঘরে ঘরে লিচু আঁচনি গ্রহণ করা হব বলে প্রকাশ করে। ইয়ার অধীনত তেজপুরের 10,000 পরিয়ালের মাজত 20,000 উন্নত জাতের লিচু পুলি রোপণ করা হব বলে কয়। তেজপুরের বিশ্ববিখ্যাত লিচুক আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত জনপ্রিয় করবলৈ আর নতুন প্রজন্মক লিচু খেতি করার উৎসাহিত করার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শোণিতপুর জেলা প্রশাসনে ভৌগোলিক স্বীকৃতি লাভ করা তেজপুরের সুস্বাদু লিচু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ উপহার হিসাবে প্রেরণ করেছে। প্রধানমন্ত্রীলৈ জেলা প্রশাসনে প্রেরণ করা এই বিশেষ উপহারে তেজপুরের লিচুক রাষ্ট্রীয় পর্যায়ত অধিক জনপ্রিয় করার ইয়ার জড়িত কৃষকসকলক উৎসাহিত করব বলে আশা করা হয়েছে। কালি উৎসব উপলক্ষে ডাক বিভাগের

লঞ্জিরাং ড্যাং লং প্যানাডুন ঠু আলুন মঙ্গল সিং ক্রো কিলন আলুন আলুনা লামথি মালংসো আকো পেরবি কেবাং পি কিসুং ফোনা তাংটে আরজিপ সেনাং মঙ্গল সিং ক্রো কিলুন লবংসো লঞ্জির।

0: সমশ্রোতালয় প্রীতিয়ার সম্ভাষণ জানাই আজির অনুষ্ঠান মুকলি করেছো। শ্রোতাসকল, আজির অনুষ্ঠানের আরম্ভণিতে আপনাদের আগবাইছো ঋজুনায়কর চুটি গল্প সেউজীয়া প্রতিবাদ।
1: নিজে জন্মগ্রহণ করা মনোহারী বাগিচাখনত ম্যানেজার হিসাবে চাকরিত যোগদান করিয়ে নয়নজ্যোতিয়ে এক যুদ্ধদেহী মনোভাবে নিজে থির করে থা লক্ষ্যর কামত হাতে ঘামে লাগি গল। এনেও অবাবতে বহু সময় পার হল, এতিয়াও সি রই থাকিব নোৱাৰে। নিজৰ পদবী, টকা পয়সা, শক্তি ইত্যাদিবোৰ ঠিক কৰি নললে সমাজত কাম কৰাটো কেতিয়াবা বিপদজনক হৈ পৰে। সেয়ে নয়নজ্যোতিয়ে ইমান দিনে অপেক্ষাই কৰি আছিল। আজি পদবী পায়েই নয়নজ্যোতিয়ে প্ৰথমতে মনোহাৰী বাগিচাৰে ইচ্ছুক যুৱক যুৱতী কেইজনমানক লগত লৈ এটা সৰু গোটৰ গঠন কৰিলে। নাম দিলে সেউজীয়া প্ৰতিবাদ। এই সেউজীয়া প্ৰতিবাদ গোটৰ মূল লক্ষ্য আৰু উদ্দেশ্য হ'ল বাগিচাত নিচাযুক্ত দ্ৰব্যৰ প্ৰচলন বন্ধ কৰা। এই নিচাযুক্ত দ্ৰব্যৰ প্ৰচলনে চাহ শ্ৰমিকসকলৰ স্বাস্থ্য, অৰ্থনীতি আৰু পৰিয়াল তথা সমাজ জীৱনক বহু প্ৰভাৱিত কৰিছে। সেয়ে নয়নজ্যোতিয়ে আৰু তেখেতৰ গোটটোৱে সমাজৰ পৰা এনে ব্যাধি উঘালি পেলাবলৈ বহুকেইটা পদক্ষেপ হাতত ল'লে। প্রথমে সমাজত সজাগতার অভিযান হাতত ললে, তারপর প্রায় প্রতিটি পরিয়ালের সত্যি সংযোগ স্থাপন করে অভিভাবক সকলক সজাগ করলে। শিকালে যে কেনেক সন্তানের উপর চকু রাখার উপরও মোবাইল দুটো চকু রাখব পারি, কারণ এই নিষিদ্ধ দ্রব্যর গোপন বিক্রেতাবুড়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি স্কুল কলেজের ছাত্র ছাত্রী সকলক লোভ দেখাই এজেন্ট হিসাবে ব্যবহার করে। তারপর নয়নজ্যোতির দলটুয়ে পুলিশ আর প্রশাসনের সত্যিও সহযোগিতা করে একলগে কাম করবলে ধরলে। নয়নহতর তথ্যর ভিত্তিত কেবাটাও গোপন বিক্রেতাক ধরাও হল। অবশ্যে এই কামবর করতে নয়নজ্যোতিয়ে বহু প্রত্যাহ্বানেরও সম্মুখীন হয়েছিল। বহুকেইটা ফোন কলেরে মৃত্যুর ভয় ভাবুকিও দেখাইছিল, কিন্তু নয়নজ্যোতিয়ে অকনো ভয় খোৱা নাছিল, কারণ নয়নজ্যোতিয়ে বহু বছর আগতেই মৃত্যুর ভয়ক জয় করে আহিছিল। ইয়ারও এটা কাহিনী আছে। অসমৰ ধুনীয়া ধুনীয়া পাহাড় কেইটামানে আবরি রখা মনোহারী চাহ বাগিচা, যার সৌন্দর্য দেখিলে সকলোৰে মন ভৰি যায়। পুৱতি নিশা গোটেই সেউজীয়া বাগিচাখন এখন পাতল কুঁৱলী চাদৰেৰে ঢাক খাই থাকে। সূৰ্যৰ প্ৰথম সোণালী কিৰণে যেতিয়া চাহ গছৰ কোমল পাতবোৰত পৰে, তেতিয়া নিয়ৰৰ টোপালবোৰ হীৰাৰ দৰে জিকমিকাই উঠে। বতাহত হালি জালি থকা চিৰিচৰ পাতবোৰে যেন প্ৰকৃতিৰ সৈতে কিবা গোপন কথা পাতে। বাগিচাৰ মাজেদি বৈ যোৱা সৰু জুৰিটিৰ পানীৰ কুলুকুলু শব্দ আৰু চৰাই কলৰৱে মিলি এটা জীৱন্ত পৰিৱেশৰ সৃষ্টি কৰে। দেখি এনে লাগে যেন সেয়া এক সপোনৰ ৰাজ্য। এই সুন্দৰ মনোহাৰী বাগিচাৰ 7 নম্বৰ লাইনৰ এটি কোৱাৰ্টাৰত বাস কৰিছিল মাংৰী আৰু মদন, দুয়ো বাগিচাৰ শ্ৰমিক। তেওঁলোকৰ একমাত্ৰ সন্তান নয়ন, সম্পূৰ্ণ নাম নয়নজ্যোতি মানকী। নয়ন সৰুৰে পৰা অতি মেধাৱী আৰু বুদ্ধিমান আছিল। বাগিচাৰ কাষৰ চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয়ত পঢ়ি বৃত্তিও লাভ কৰিছিল। মাক দেউতাকৰ আছিল সি নয়নৰ মণি। প্ৰতি সন্ধিয়া বাগিচাৰ কাম ছুটি হোৱাৰ পাছত ঘৰলৈ উভতি অহা মদনে সদায় নয়নলৈ বিস্কুট লৈ আহিছিল। মাংৰীয়েও বৰ আগ্ৰহেৰে আদা তেজপাত দিয়া চাহ বনাইছিল। নয়নে পৰম তৃপ্তিৰে দেউতাকৰ কোলাত বহি চাহ বিস্কুট খাইছিল। মদনে নয়নক মৰম কৰি কৈছিল, মোৰ নয়ন এদিন পঢ়ি শুনি ডাঙৰ চাহ বাগিচাৰ মেনেজাৰ হ'ব, নিজেই গাড়ী চলাই ঘূৰিব। মাংৰীয়েও হাঁহি এটা মাৰি মদনৰ কথাক সমৰ্থন কৰিছিল। সেই সময়খিনি নয়নজ্যোতিৰ জীৱনৰ আটাইতকৈ সুখৰ দিন আছিল। যদিওবা বৰষুণৰ বতৰত টিং ফুটি ঘৰৰ ভিতৰত পানী পৰিছিল, তথাপিও

0: গীতাঞ্জলি গায়নৰ কণ্ঠত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ বিৰচিত বৰগীত শুনিলে। আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছত সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি।
1: মোৰ এজন জেডি চুবুৰীয়া আছে, গোটেই চুবুৰীয়াটোৱে ছলাৰ পেনেল লগাই ললে, কিন্তু তেওঁ কোনোমতে বিশ্বাস কৰিব খোজা নাছিল যে সঁচাকৈ বিজুলী বিল শূন্য হব পাৰে। মই কলো, বোপা, আঁচনিখনৰ নামেই হল PM সূৰ্য ঘৰ মুফ্ত বিজুলী যোজনা। তাৰপিছত যেতিয়া এজন এজনকৈ সকলোৰে বিজুলী বিল শূন্য আহিবলৈ ধৰিলে, তেতিয়াই কলে এতিয়া লগাই দিওঁ তেন্তে। PM সূৰ্য ঘৰ মুফ্ত বিজুলী যোজনা যোগদান কৰিবলৈ পঞ্জীয়ন কৰক PM সূৰ্যঘৰ.gov.in।
2: বেগেতে টিফিন পেক করা, রাজু মোবাইল এরা।
3: আরে বাইদেউ, ব্যাংকর নম্বর লাগে, রিফান্ড অহাই নাই, পাই গলো, এতিয়াই কল করো বাইদেউ।
2: নম্বর পরীক্ষা নকরাকৈ প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে।
3: তেন্তে সঠিক নম্বর তো
2: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত।
3: আপনি তো বসাই দিলে বাইদেউ,
2: কামর পড়া নহয়।
4: RBI কয়
2: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের ওহিওর টলেডোত এটা জনপ্রিয় সমূহীয়া উৎসবত হওয়া একটা গুলিচালনাত 12 লোক আহত হয়। ইয়ার ভিতর দুজনের অবস্থা সংকটজনক। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসরি ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভেলের সমীপত গুলিচালনাটো সংঘটিত হয়। টলেডোর উপরক্ষী মুরব্বী জো হেফার্নানে প্রকাশ করে যে গুলিচালনার আড়ত দুজন ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে। আরক্ষীয় অভিযুক্ত বিচারে ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে। ওহিওর গভর্নর মাইক ডেওয়ানে ঘটনাটোত গভীর উদ্বিগ্নতা প্রকাশ করে আর কয় যে পরিস্থিতি সন্দর্ভত প্রাদেশিক কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে নিরীক্ষণ করে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রবীণ অভিনেতা সেলিম কুমারের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত প্রধানমন্ত্রীয়ে কয় যে বর্ণিল অভিনয় জীবনত অভিনেতাগুলিয়ে বিভিন্ন চরিত্র রূপায়ণ তথা স্মরণীয় প্রদর্শনের জড়িয়ে জনসাধারণের মনত সাজ বহুয়াইছিল। শ্রীমোদিয়ে অভিনেতাগুলির পরিয়াল তথা অগণন গুণমুগ্ধলৈ সমবেদনা জ্ঞাপন করে। নিউ চণ্ডীগড়ত চলি থকা ভারত আর আফগানিস্তানের মাজের একমাত্র টেস্ট প্রতিযোগিতার দ্বিতীয় দিনা আফগানিস্তানে প্রথম ইনিংসত 5 উইকেটের বিনিময়ত 113 রান সংগ্রহ করেছে। আলহী দলটো ঘরুয়া দলটোতকৈ বর্তমান 451 রানত পিছ পড়ে আছে। দিনান্তর শেষত আফগানিস্তানের রহমত শাহে 43 রান করে অপরাজিত হয়ে থাকে। ভারতের হয়ে অভিষেক ঘটা মানব সুতারে 3 উইকেট দখল করার লগতে বেগি বোলার প্রসিদ্ধ কৃষ্ণই 2 উইকেট দখল করে। ইয়ার পূর্বে ভারতে 8 উইকেটত 566 রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে। কালি ভারতে টসত জয়লাভ করে প্রথমে বেটিং করবলে সিদ্ধান্ত লৈছিল। ভারতের হয়ে অধিনায়ক শুভমান গিলে 126 রান, কে এল রাহুলে 100 রান, ঋষভ পন্ত আর সাই সুদর্শনে 51 রানক আর ওয়াশিংটন সুন্দরে 52 রান করে অপরাজিত হয়ে থাকে। বাতর শেষ করার আগে প্রধান বাতরিকা আকো এবার পড়ে দিছ। কেন্দ্র বিজ্ঞান আর প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ে বিগত 12 বছর নরেন্দ্র মোদী সরকারে ভারতক এখন অভিলাষী দেশলে উন্নীত করা মত প্রকাশ করেছে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর ইন্দোনেশিয়ার বৈদেশিক পরিক্রমা মন্ত্রী সুগিয়নের সহ অধ্যক্ষতা করা ভারত ইন্দোনেশিয়া যুটীয় আয়োগের বৈঠকর আজি অন্ত পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মেজর অভিলাষা বারাকক রাষ্ট্রসংঘর মিলিটারি জেন্ডার এডভোকেট অব দি ইয়ার সম্মান লাভ করার অভিনন্দন জানাইছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী 2026 সনের সাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার খিতাব দখল করার বাবে ভারতীয় মহিলা ফুটবল দলটক অভিনন্দন জানাইছে। আর ভারত আফগানিস্তানের মাজের একমাত্র টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনের অন্তত আফগানিস্তানের বিরুদ্ধে ভারতে 451 রানের অগ্রগতি লাভ করেছে। আমার বাতরি ইমানতে হেগুন, পরবর্তী মুখ্য বাতরি নিশা 8 বজাত শুনবলে পাব।

0: এই কার্যসূচীত তিওয়া ভাষাক সাবলীল আর শ্রুতিমধুর ভাষার শব্দরে এই ভাষা শিকার বাবে নতুন সমল যোগান ধরে। কার্যসূচীত তিওয়া সাহিত্য সভা কেন্দ্রীয় সমিতির সভাপতি হরসিং খলার আর প্রাক্তন সভাপতি লাল সিং মাদার বিশেষ আমন্ত্রিত প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকে। ধুবুরী জেলার গৌরীপুর আজ নকল সোণসহ তিনজন লোকক আটক করা হয়। আরক্ষী খুদিমারী অঞ্চলত অভিযান চলায় প্রায় 2 কিলোগ্রাম ওজনের নকল সোণখিনি জব্দ করে। ধৃত লক্ষিমপুর বঙালমরা মহিরুদ্দিন, খুদিমারীর জহিরুল ইসলাম আর ফুলকাটারীর ফয়জল হকক অধিক তথ্যর জেরা করে থাকা হয়েছে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ 137 সংখ্যক জয়ন্তী উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগ বজালীর উদ্যোগত আর ময়নামতী ছোৱালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগত আজ এখনি মুকলি দর্শক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীসকলের মাজত গোপীনাথ বরদলৈর ত্যাগ আর দেশপ্রেমের বিষয়ে অবগত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিশার আঞ্চলিক বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি কাইলৈ পুৱা 7:05।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু জীৱন আলীৰ যুগলবন্দী।

জীবন আলীর যুগলবন্দী। আজির অনুষ্ঠানটিত অতিথি হিসাবে উপস্থিত আছিল ডাক্তর শুভ্রকিঙ্কর গোস্বামী আর ডাক্তর বিজুলী গোস্বামী। অনুষ্ঠানটির আত ধরলে সীমান্ত বার্মা আর জিন্তিরাণী ডেকায়, প্রযোজনা সীমান্ত বার্মার।